আমলটা কবুল করে বিনা বিফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তহুগা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবেকিম ওয়ানি আল্লাহং ইখলাস তরকমায়কুগা আলকান কুরমাশে হামা এ সূরাতকে সাদওয়ান আয়াতকা ওয়াহী করাওয়ি কুল ইল্লাহু আ'বুদু মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব একলাঙ্গ কিবায়ং আহরেঙ্গে দীন খালাস কো আহরেং আলকান কুরানি হামা একনি মাইং আল্লাহ হাশিব আদি জুমার সূরাত কা মাইং আল্লাহ ওয়াহী করা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইং আল্লাহ গ কিবায় দীন খালাস করা ওয়া একলাঙ্গ কিবায় আলকান করা ওয়াশিব ইনসানাগে বাহা আমালু আদি মুদলুম কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কু কুরা কন্তকম গাহিদমং আংগাওয়া আল বাইনা সূরাতকে ফাসফনা আয়াতগা ওয়াহী কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবা মে হুন আমর নুয়ে কিয়ামত দুহুং আল্লাহ পদল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমং অঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহী কুরাওয়া ফাওয়ে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়বা মিহুং কুরে কোমে মিহকু নমাবেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরানি নমা হেও আমল কুরমতি দেমি হুন নহুশ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শারীক নুকুরা হুশ কামে

করুন তেবা মি হুঙ্গে মচ্ছ ফরদ কুরবাফি এই একমকি তেবা মি হুন্ন নুর হবে খমে খম গাওয়ানি খোশে আদি তেবা মি হুন্ন নুর হে খমিং এই তেবা মি হুন্ন লাভ হরি খমক বেদানিতে আদি তেবা মি হুন্ন রুহে খমে এই তেবা মি হুন্ন গেল্লুম হরি খমক বেদানিতে আদি আল্লাহ হরিহা খমে দিনবড়িগিম বে তেবা মি হুন্নক নেগে

মিহুন্নাই হিজরকো আল্লাহকে মাওগা জিহাদ কুলা মিহুন এমিস মিহুন আল্লাহকে রহমতং এ দিতে আল্লাহি গিনা গিনা ইনফা ফুসওয়া রহিম ওয়ান্তা রাসকালাঙ্গে।

আসসালামু আলাইকুম এম হ্যাঁ বার পাঁচরে আদি উফাবের বগুত কলকাং এদম আদুগ রাজ মিয়াদুগ প্রোগ্রাম আয়ক মি পাতাল কলি আলগুন এশত নাসিম আদুগ রাজ মি প্রোগ্রাম আলগুন মে মি গেনেস্তেনি হপ্তা গে আদিত দু ফিশ কে বুরাস ফচা হামিয়া হেন্দর নোগড়ি ফনরাং দিহেগড়ি তিরিহা স্টুডিও বগুতুং মিয়াদুগ প্রোগ্রাম গে সালগুন মে রাজ্যগে একি কাঙ্কল থোগ কুরিয়ে গে দাতা পাতো একি হরকায়ত কবালালানা নিগতং হালি ফিল্লাদু ডব্লিউডিসি গে মাদাহ বার অধ্যা সাবিস আদে আদে শামিন ফিওকু ডব্লিউডিসি গে উইমেন্স ভলিবল টুর্নামেন্ট তে হা সাববি হে বালালানা দেন খিদুমে মিবা গালগুন মে মিয়াদ ওয়াহক দকালানি রাও গোফা রিজিওনাল হসপিটাল গে ব্লাড ব্যাংকিং গে খিদমত তোহ গে মাউলু কিরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমমে ফুরি হামনা মুনা মি মাউলু আলগুন মে মিয়াদ ওয়াহক দকালানি এমামি ব্যাতকায়কু রীত লবাইক পহ বদল কলানা।

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিত কুরআন মিমবারে দাসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবেহিরাজ্যগড়ু দিবেহিরাজ্যগড়ু বারগড়ি বার মিনিট কমিগেনেস্তিনি মিয়েদগে মেন্দুর নামাজ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদুয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

ওলে গুসফাওয়া মিহুঙ্গে হালক তিয়াবা মিহুন্না হমেন আদি নাইসওয়ানিকো তিয়াবা মিহুন সুয়ারুগে ওয়ান্নান খম তিয়াবা মিহুন হি কুরি হিয়ে এউরেন্ন থদুমডু খমাই বলমডু কন জহুনে আদি এউরেন্ন গুডুং আরাগিন্দি রসূলা আই একলেগ ফানুগে আরিহুগা তিবি ঈমা বি মিসকুন্ন বুনবি জোমদান্দেনে আল্লাহুগে নসরু আন্নানি দেন কোংগের কুম্বাবে দন্নাশে হামাকশ্বরুং আল্লাহুগে নসরুবানি দাদি গাতুগে।

তে ব্যামি হুম হেউ খান্ত খুরমশায় তাকওয়াবের উমশায় মি সকুঙ্গে মেদগা সুলহ মসলস্কং কায়ম কুলমং এলে হুরহে খমগা আল্লাহুগে নমফুরতে ব্যামি হুম নুলাশে আল্লাহি মোলং আসওয়া ওডিগিমবা মোলা দেনে ওডিগিমবা রসকলাঙ্গে।

ওলা বুনা বাস্তা কাকুম আল্লাহ তেবা মিহুন অকোবাতে নুদেবানেতে এহেনে কেমাকু তেবা মিহুন হিতুগে কাসদা একু কুরা হোয়া এ হোয়া খিলাফ বিজ্জনমা একলাঙ্গে তেবা মিহুন অকোবা দেবানে আল্লাহই গিনা গিনা ইনফাফ ফুসেবা হালিম ওয়ান্থা রসকলাঙ্গে

0: குறி போஷி. ইসলাম দিন ফেতুরমুকা আদিনা গোয়ালিভুমা দাওয়াতু দিনমাকি এমএ মুহিমু এং আসাস ইসলাম দিনুগে তাওলিম তা ফেতুরুভুমকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগে আসহাবে কলমানি নুহানু মুহিমু দাওরেং আদা কুরাবাফা মক্কাগে ফাসকান্ডু আদিরকামা জাহালাতগে তেরেগাওয়ানিকো তাওহীদগে নূরুং এ সাহারু আলিকোদ্দিন এমএ ফুরতামা মারকাসকি কোবাকং এগেতো এই ইসলামী দাওয়াতগে ফুরতামা মাদ্রাসা Rasoola sallallahu alaihi wa sallam ga sahabe kalunaki deena gowalevum ka dimavi ekeki gonjeun taka kettiri kamaiko kurimatlevi hiwa ki be kalun egutun ekleg fan ge bayang asabe kalun wani amilla fulu ge kolu taka ki deena dawate markaz take kam ka hatawafa efadang amilla ge kolu dawatu ge markaz ge gutu ka hamajisevi ebbe kalaki arqam bin abi al arqam radiyallahu anhu
1: মি মক্কাগে আদিরে কামুগে তেরে উফামবি তেদু মাগুগে ফুর

0: নিউলেমুং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার তাকে
0: ইনসাফকে তারা দম মলি উম্মেদ বদল করলে শখসিয়াতুম
1: রেগানুকে হামহিমে কামুগা রাইয়েতুংগে হাল বেল্লোমা নুকুমে ডাঙ্গুলু বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিংগে বড়তে রাসকান্তা কুডকা কুজেসফি কোন লিডারেতো
1: এই হামিকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাতিসাতকে
1: এ হাতিসাতকা এ বাহক তবনি নীল কোরগা সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামিয়া ফিতুরিফা কুরিপোশি কমমে হোম দুহেকে হেন্দনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড় তিরিহু
0: এংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ adi 89 megahertz fm band
1: divirachi kyadu
2: engha 741 kilohertz medium wave 89 megahertz fm band
3: divirachi ke adu

0: قال رسول الله صلى الله عليه وسلم إن شر الناس عند الله منزلة يوم القيامة من تركه الناس اتقاء شره رواه البخاري
1: মানে মায় নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে মিস্তাকুম কুরে কিয়ামত দুহু আল্লাহকে হযরতুগা এম্মে নুবা মিহাকি এনাগে নুবা নুলাফা কামাব্বিরুম এমিহাকা মিস্তাকুন দুরহেলি ওয়েফাওয়া মিহাই
2: ಮೀ ದಿವಿಹಿರಾಜ್ಯಗಡು ದಿವಿಹಿರಾಜ್ಯಗಡು ಹಗಡಿ ಸತಾರ್ಮೆಂಟ್ ಗಮಿಗಿನ ಸ್ತಿನಿ ಮಗ್ರೀಬ್ ನಮಾದ್ ವಗುತ್ಕೆ ಬಂಗಿಯಾ ಬಂಗಿದ್ವಾ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹು

0: আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আরুকান তাহুকা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুম গে গতুং জুমার সূরত গে 11 আয়াত কা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমা ইকুগা আরুকান কুরমাশে هما اسورت کے سادوان ایت گا وحی کروی قل اللہ اعبد مخلصا له دینی معنی کی کلے کفانو ویدال واشف اکلان کی بیان اہرن کے دین خلاص کو اہرن الکن قرانی ہما اکنی ماں اللہ شف ادی زمر سورت کا ماں اللہ وحی کر وافاوے فعبد اللہ مخلصا له الدین الا للہ الدین الخالص معنی کی ফাহে কলেক ফানু মাইন আল্লাহু গ কিবায় দীন খালাস কুরাবা একলা গ কিবায় আলুকান কুরাবা শে ইনসানা গ বাহা আমল আদি মুদলুন কুরেবে সাদাকা তাকি আল্লাহ খালিস কামায়কু কুরা কান্তকম গ হেদমান আংগাওয়া আল বাইনা সূরত গ ফাসফন আয়াত গ ওয়াহি কুরাবা ফাওয়ে ওয়া মা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহু গে কিবায়ং আলুকান খালাস কুরা হালু আল্লাহু গে কিবায়ং আলুকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনমা মেনুই এবামে হুনা আমরনু ওয়েব কিয়ামত দওহুং আল্লাহা বদল কুরাং এতে মিহা ইখলাস তির কামায়কো হেও আমল কুরমাং আংগাওয়া সূরাতুল কাহফু গে সতে কদিহওয়ান আয়াত গা ওয়াহি কুরাওয়া ফাওয়ে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا معنى يكي تيبا ميهم كره كم ميهك نما وس الله بدل كرمان أميد كرني نما هيو عمل كرمتي دمهن نهوش قمف أدي الله نغلقان كرمغا إهن إفلس فراتكا شريك نكراهوش قمف
1: দায়ে তোকে মগু দায়ে

0: বঙ্গে মি হুরি হায় চিকা এক বেশ ইরানুগে স্ট্যান্ড বাদা জেন করো ইরানু বিষ্ণু বাদা জেন করো ইরান কিয়মং কুরা কুরিমা সাকে না কামিয়াম ইরানু হুন্ন জেহেন ইতিমন্ন মেঙ্গে দে বেরিয়ে কে ইতিমন্ন পকেট পপেট সরকার কে উন্ন কিতা ফারতো বুনি তিমন্নে ইরান গ বেরিং কাডাল মি ট্রাম্প দেখি ওয়া একাম ইরানু বেরিং কাডে ইরানু রাইয়েত ইরানু গত্ত নিমনি সিরান রাইয়েত শরফ ফিরকা কে মিউ নিমনি আমেরিকা বড়া হাগত কন্নো এম মি মি রুড়ি গানকি এই মা দেম মি তিদাহলি গত কান্ত তে হিগুম গ মাগন সোবকি সোদি হাঙ্গুরামে ইয়েত দেঙ্গস ইরান এক হের কল্লা আনে কেচকে দেম মিঙ্গস মি কা বাউ নন্ত কি আগে মি কম মি উড়েনি এম মি গে ফাহাতক মি তিবর বড় নফসানি গত আমেরিকা আইতি বর বড় হাদাক
1: জবাদ আমি এমি ফিওরতো গে বারগদ কামা গলে গতং আমি আমেরিকা আইং এবাবে বনাফা ইরান ইন দা জসালে ওয়েন কামা দেন মি ফাদা ইবারাত বেনুন কো গে মি আমেরিকা আইং আমি প্রপাগান্ডা করুম গে মকসদ কি কো বাত কো বাত মি কম গে ফাহত গ মিনে কান্ত তো কি
0: আদ মি হার মি কেনি ইকোনমিক আউটকাস্ট কি দেন আলোনা দেন নে বিজি কান্নে গে মি গে আমেরিকা আই ওয়েফোরি গই গে তো আদ আমেরিকা ইং গে মি ফিওরতো গইস খুদ মিফিওরতং আলাফা মি গোবালি এহেন কৌমতক মি কমে বারুন দেশ এগে মেসিগে জেমেরিকা গ নেক্কং একানি ইরান ইদে জসালে ওরগে বিস পারে এহেন কৌমতোগে এহি ইয়া নুলাহ আমেরিকা একক মেস করে বেকানি মিগে মেসে বেঙ্গে আমেরিকা একানি এভিস কমে করে ওরগো মে নুং কং এইকি এহেন কৌমতক বিরু দক্কা এহেন কৌমতং আমেরিকা এ বাইর বেগে নুং গতক আমেরিকা নেক্ক কমে করে বেক বিফার মি ফিওরতং আলাফা নুনে মি আউটকাস্ট ইকোনমিক আউটকাস্ট কে কি আবা মি মি অপারেশন নন্দীফ দেন দেম মিতি দাল গত বড় বড় প্রপাগেন্ডা মেশিন তাহ মহাম ফাতুরা নিমিচ্ছি বড় কল্যাণ কিতেম মে বড় কুরিয়াস এইচকে সাইজ ওভার এইচ বড় আনে তো মিয়াকু এইচকে সাইজ কিতম বরক বড় কুরা অনেস এইকে সাইজ ওভার এইচ বড় এন ওয়ান এ সাইজ ও তিফেনিফ নাং উসকো আমেরিকা ও তিফিয়ো রালা মি ফারে সাই হামাই ফিয়ো রতাং এদেন ইতর বারগত কুরি কুরি গসতি ইরানু হাতিয়ারা দকড় ফিয়ো রালা এহেন ওবা ইরান হাতিয়ার ইন্ডাস্ট্রি তারা গিয়ে করি কুরিমে সতী তেলুগ মচ্চ ফিওর আলাফ টেকনোলজি ফিওর আলাফ হুরিহা ওয়াত্রিকা ইজা তকা রিসার্চ আমি হুরিহা ইচ্ছক ফিওর আলাফ একাম ইরান কি দুনিয়া এমে গিনা রিসার্চ করা সেন্টার তাম হুরি এক গম দুনিয়া আদি ওয়ারগিন সিনাত হোগে ইরান কি দুনিয়া এমে কুরি গড়ে বিহি গম তেরে হেমিনে গম এত দিন ইরান মি হুরিহা দুহেগ মি ফিওর তো তেরে উড়ু নিমা ইরান এঙ্গে মি চিন সালাম বান টুল তক এচি তো সুরি বিনা স্কোফ এ বাগত কি মিয়ে দু কামেন নো মি কি মিয়ে দু কামেন নো মি কি এগে তেরে এগে ইরান গ পুর টুল তম মি সালাম বান এগে তেরে গ দাঁড়ু এর কাঙ্গে বাই ইন্তিহা ইরান ইরান গ রাইয়তন বেনু বা হুরিহা কামেগে গাগন কাং আড্ডে 5% আন 20% আদে তেরে ইরান গ তেরে ফুদ্দি এই গোয়া মুখ বা একাম বিষ তারকারি মেয়ে একাম বিষ আদিনু ইচ্ছুক বিষ আদি এগ ইতুরুং এনু সিনাই গত মি ফ্যাক্টরি তক মি ফদ্দা কানা তাকা মিচ্ছ বাজার ইরান নদী পার্সেন্ট ইরান রেতন বেনু আছে ইরান এতে ফেতে এম ইরান কি মিয়া বিষ্ণাফ আমিল্লা ফ্যামচ্ছ থেদুমগে বড় তারিখ গাউমি বাকি মিয়া দু ফিয়র এলিমা মিয়া দু একমত কুরমত লেনি কি নো মিকম কুরমত লা তাই হাদ বসবে এম আমি কে তাজির বাসে ভুরি আমেরিকাকে ফিওরতো আসার নুকুরি এসে হেম বিম ইহা বড়া আগুন দেন আসার নুকুরে কি আদি মি ফাহারুকে ফিওরতো আসার কুরআন এগুত কসমি দাক্কানি কি মি ফিওরতোগে এফিস পারে নিতে কেনু মি বুননি মি ফিওরতো কোন ইরান ইন্দজেহি আমেরিকা কিয়মান কুরওয়া আমেরিকা এক কিয়মান ওয়াং ইরান মজবুরওয়া কুরআন আমেরিকা এক রকম কামিয়াব নওয়ানি এমি কুরি মেসে কাম ওয়াফতি মানেকা ফেন্নং এবহুরি আমেরিকা আমি সাহ দুনিয়া গিনা গম তখন মি কামুগা এবার লুণু দিফে আমেরিকা কিনে তো হাদা হুরি হা গমকা ফিওর এলেনি তো মিয়ার আমেরিকা এখানি হামে কেন আমেরিকা আলা ফিওরং ইরা ইন্দে জিহে কমে মাসসা দেন এক কুরে দা এক এহেন গম তক আমেরিকা মি মি হাওরং এবার লুণু দেনে তো নু দেনে তো মি সওয়াল আদি খাস কো এবার লুণু দিনাস আমেরিকা এং গম তক আদক ফিওর নেলেন গম তক বুত এই গম তক আমেরিকা আদক ফিওর আলা আর কাগিন গম তো কাদের কোলা ফিওর আলা ফি আমেরিকা লিবে আমদানি কুড়া গিন্দা এই আমেরিকা কস দুনিয়া মেনে জিহে গনে গেন নুলে এবার গো বারেন দে উফেদ দুন তরে কম বাজার দুনিয়া গে আম কো ডে টু ডে ইনসান না বেন করে এচি মা বড় বাই ইচ্ছা ফল তা গো মেন আমেরিকা মিসা গোয়া মা বিল কম বিসমে আমেরিকা এবরে মা

0: මිය අලුන් මේ බලාගෙන ගෙත
1: දේ අලුන් නෝ මෙ අනේ අයන්න කිලේ උපෙතම එම මෙහෙම කච්ච නේත අයන්න නැති එක දේන උපෙතෙන් එන එහෙම කම මේ දේ මදුවා කම යරුණේ වරබොල් ටාගට් දේ යාලා නොජෙහු දේ යාලා නොජෙහෙනි දගණුගේ බාරංගල කරවෙගෙන් හිසාබොන් එහා බඩ දගණු දව්වෙගෙන් 17ක අයවි කොත් දගණුගේ බාන්දා දීගෙන් එබැ වරංග වහල් රංගල කොලන් ජෙහෙන් ත්‍යානෙකම කී දව්වණි කී වෙතෝ බෙලො කොමෙ සවබකා හොරේ දව්වාණි ගේ හසක අංහෙම් බේ එම්මේ ආමකම කී මසර කන්තකලේ මාගින ඇඟවුන් එහෙම එකම ෆරවණකම් අබදු ලගණු ඉන්ජෙක්ෂන් ජෙහොන්නුනි දේයලොම සේ හල්ලකන වේවාණ එයා මිහාතක දැන් ෆරතම කුර වේන කමෙ ගත කරන ෆෙන්නනි දගණුගේ ඉන්ජෙක්ෂන් නුන් එබැ රංගල කුරුන් මේ දේ එළොම් විහස්තර කුරමට්ටක
0: දැන් මී ගාතිය පොයි අනේ IV ගුලන් ජෙහෙනි කිහා වරක දව්වීම හෙයෝ দাগানুগে
1: আইভি আইভি আরমেন আমুক গুলানি হাসি গানুগে মি দাগানুগে রাক্কা কফন্ন বে গায়গানক নেতে বনা হিসাব দিয়া মেত এহা বডস তাবে মে আমুক ফেরিটিন টেস্টে বর দক্কন ইননানি গায়গানে ফানারামেস দক্কন নুনি বিহিমেস দক্ক ইন হিসাবুগ লেমাদ নোভিয়া সরণে বনন আইভি কো দাগানুগে ইনজেকশন জাহাশে মেত এন সগান মদ ওয়েগেন লেমাদ ওয়া হিসাবুন এদেন মি গোলা বেসিস পেনন কোরেবেন মেত হেন মেস মি এগে ফাসিহে গতকি আবহা রাঙ্গল কল দেবেন গতকি এহা দাবেকেন হাসিগন সিহত মন্দগুতকে বা গেলদন্তকে বা হিসাবুগ হাম মি দাগানুক আইভি কো দব মেত এগে বারে রাক্কাতে ইনজেকশন তামি হার হুননাতি হাই গতক ফরতাম বেস আইভি অপশন নে আন্নন
0: এম ডক্টর দেত নিম্মমানি আইভি দেবুমা
1: দেন ডক্টর নিম্ম হেন মেস মি আইভি কাটি জাহাম বেরুগন্ন মি হেবে জাও মে অপশন অবস দেন গেত গোলা বেস তো আইভি তো হেন মেস রিকমেন্ডেশন না ডক্টর গ ফরাত এর ফাসে হেওয়ানে তো বাদি মি হে গতেন নিম্ম এম ডক্টর হাই গতক আনে হে ফরতাম নিম্ম নিম্ম হেন মেস ফাইনাল নিম্ম নিম্মানি মি ডক্টর
2: আয়ন গে গোলা বেস নাগা না কি হাদু হকন তো আয়ন রাঙ্গাল ওয়ানি হাসি গটুগা
1: আয়ন গে গোলা বেস নাগা এর প্রথম মি আরমেন এ আয়ন মি দেনি এইচপি রাঙ্গাল ওয়ানদে গেত এইচপি রাঙ্গাল মা ফ ইতরু হামস্তু হোর গায় গনক মি আয়ন গে বেস বেনন কোরেন জেন হাসি গন রাক্কা ক ফন দাগন তা গরাঙ্গাল কোরমে এম আইভি কো দেরে সরমনে গতং হাদান হাম মাদু ওয়া বা দীফা দে এগে ইতরু মি আয়ন হাসি গন রাক্কা ক ফন বে রাঙ্গাল কোরমে সম বাকি মিম বারে দেনে বাকি ডোজ এ গতং হন আরে
0: মাদিয়ে সম বিবাহকতং এব হুরি গে তো কুরি আলগুমে মিদাক্কনি বড় বারদন দুই কুরমগে বাহক এগেন্দি বে ফায়দা তোগে বাহক এগে তেরেগা কেউম বার রাঙ্গলা বালহাটন জে কম ডক্টরস ফাহ করে বি
2: কুরিং গালুমন মেনা হিয়ে ফোন নানি কসরত কগে কে নে গিতমে বার
0: কেস আ দে কেউম মা বড় বদে গেন না কোন জেনে কেউম কোড কো মাদ কল্লা কম মেচে কেস কসত কুরিম এ হিসাবুন এ বা আন্দালা নে দেত
2: দেম কেউম গ ফায়দা হরি কানা কেউমাকে হামা দুলে হসি হাতে গহুরমা ওয়ারাম মুহিম মুকামে আলুন মেন কেম বুইমগা বেণুন কুরা কুডা কুডা মেওয়ায় কুমস হাসি গন্ডং এতা ফায়দা তকেন এবা কুরে মি প্রোগ্রাম গ দেমবালালানি মিরু মেওয়ায় কামাওয়া খরা ইলি বে ফায়দা তকা

0: নিউলিমং ওকে মন্দা সফা থাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার থাকে
0: ইনসাফকে তারা দমমলি উম্মেদ বদল করলি শখসিয়াতুম
1: রেগনুকে হামহিমে কামুগা রাইয়েতুঙ্গে হাল বেল্লোমা নুকুমে ড্যাঙ্গুলু বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিঙ্গে বড়তি রাসকান্তা কুডকা কুজেসফি কোন্দিডারেতো
1: এই হামেকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাদিসাতক
1: এ হাদিসাতক এ বাহক তবনি নীল কোরগে সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতক হামিয়া পেতুরিফা কুরি পোশি কমমে হোম দুহে গেহেদনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহ গিরোসি হাগড় তিরিহু
0: এংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আদি 98 মেগাহার্টজ FM band.
1: Divira chikyadu.

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড়তি ফাফত হোক তেরেং ফাফাই কীর যে রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া এগা হিফা মিহায়া লানে লাফা রিশওয়াতাকি একামুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামে রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাতক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহি কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়কু আনেব্বেয়কা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাগে সাতেকা আড্ডিহা আব্বান আয়াতুগা ওয়াহি কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দিনতিবিগেমে ফাফরিগতুগা মিসকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশওয়াতাকি এম্মে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কুনুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহেম মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াত দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানে লেবমকি ম্যাং আল্লাহুগে রহমতুং দুরু কুরেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে।